0: অকাউটিকে আঙিটা খুঁয়াগি কাটিগু ও পালন নে খাওয়ি মাসুগি টুইনাকটুটিগু উল্লমে খুঁয়ালে নিব টকা আঙাটিন না আকটাবো নাল্লে গিয়াটিন্ন অকাউটিকে অসাসিন না আকলোগে খুঁয়াগি কাটিগু টকা আঙাটিটুটিগু ইসুমাবো উফাগু নাল্লে গিয়াঙিন্ন কানকলো খুঁয়াগি মাঙাটিগু এক্কাইটি ইউটিউমা উফাটিন্ন কানুটিগি পিম্মাগি মাঙা নাল্লিনিঙে ইকায়কটুইনিঙিল্লু ইনুসিটিন্নি উকাউটি কাট্টারলুগি নাল্লিগিয়াবু খুঁয়াগি কাটিগু সাঙ্গিটিগুন্নাকটু উফাগু ইনু কাটিগি ইত্যাগুন্নাংনিঙিন্নি খুঁয়ালি নাংমিক সাকিয়াকটিটিল্লুটা উফাগু নাল্লিগিয়াঙিন্ন পিউয়ুনিক ইপ্পিন্নিয়ানি কাকটিটি সুঙুম্মা খাওয়িমাটিটিল্লু নিলু পিম্মাগিউনিঙিন্নি উফাট্টিন্ন খুঁয়ালি নাংমিক সাকিয়াকটিটি কাট্টাকটুটা নাল্লিগিয়াট্টিন্ন পিগ্গানাঙ্গিনেরসাউ সুঙুম্মিয়ক নুটানিক পিকাটিটাগুন্নাংনিবু পিগিয়ালাউমিটা আকাউগিয়াংনোরলুটি নালালুটি উপালুন্নি ইসিফারলুটি টুনুই টুকিলিয়াকটিট্টিয়ারলুগু আগকাটি হাসুটিল্লুগি ইসিফারুফি ইফি কপ্তুরাঙিন্নোরলুগি নালাগুফি টিমিপ্পি সানিয়ানি টিটুইনারলুগি আটুইনাউলেরুফি সেকুঙ্গিলেরলুটি সেকুঙ্গিকুমাগুফি.
1: You've been hearing an excerpt of an Inuit meditation, Saimavik, with Kuyalianimik Pili Masauti. The music is by Inuk musician Yoreni, and the calming voice you've been hearing is from Inuk singer Reet, calling you to slow down, listen, and give thanks, and inviting you into a practice of gratitude. I'm Jared Martineau. This is Reclaimed on CBC Music and Radio. In Nehyo and other nations' ceremonies, it's common to fast from food and water, and going without those most essential elements of life while remaining in ceremonial prayer and meditation is a way of deepening gratitude and respect for how important those elements are. When you hear the phrase, water is life, that's what it means, and that's how essential it is, not just for humans, but for all life on Agawimau Aski. Dakota and Maricopa flute player Robert Tree Cody's music invokes that connection. Here he is with the water song on Reclaimed.